0: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যালয় পঞ্চায়েত গৃহস্থ বাড়িতে এই অভিযান চালানো হবে। এবছরের জাতীয় পুষ্টি মাসের মূল ভাবনা হল আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। উত্তরপ্রদেশ সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য সাম্মানিকের পরিমাণ বৃদ্ধি করেছে। রাজ্য সরকার প্রকাশিত এক আদেশনামায় বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অংশ প্রতি মাসে 4,000 টাকা ও সহায়কদের জন্য প্রতি মাসে 2,000 টাকা বাড়ানো হচ্ছে। এই সংশোধনের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার থেকে মাসে 12,000 টাকা এবং সহায়করা মাসে 6,000 টাকা পাবেন। বর্ধিত সাম্মানিক চলতি মাসে কার্যকর হবে, কর্মীরা তা অক্টোবরে হাতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারতের আর্থিক প্রযুক্তি ক্ষেত্র বা ফিনটেক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিষয়গুলি আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করছে। গত সন্ধ্যায় মুম্বাইতে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের সপ্তম পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, গত মাসের রেকর্ড 2,400 কোটি টাকারও বেশি লেনদেন ইউপিআই এর মাধ্যমে হয়েছে। বৈদেশিক অর্থ লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে ফিনটেক ব্যবস্থায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
1: ডিজিটাল ইন্ডিয়া কি সাকসেস স্টোরি আব এক নয়ে অধ্যায় কে লিয়ে তৈয়ার হ্যায়। हमारी फिनटेक सक्सेस स्टोरी की अब तक की सफलता स्केल है, स्कोप है, सिक्योर सिस्टम है, डेमोक्रेटाइजेशन ऑफ टेक्नोलॉजी है और जनता का ट्रस्ट है। इन्हीं कोर वैल्यूज को ध्यान में रखते हुए फिनटेक सेक्टर को नेक्स्ट जनरेशन इनोवेशन पर फोकस करना है।
0: এর আগে প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ গতকাল উদ্বোধন শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শ্রীলঙ্কার প্রবাসী ভারতীয় সম্প্রদায় দুদেশের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। দুদেশের বন্ধুত্বের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শ্রীলঙ্কা সফররত প্রতিরক্ষামন্ত্রী গতকাল সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন। সেখানে তিনি বলেন, ভারত সবসময় সংকট মুহূর্তে শ্রীলঙ্কার পাশে ঘনিষ্ঠভাবে থেকেছে। দুই দেশ অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের অংশীদার বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শ্রী সিং ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরের উল্লেখ করে বলেন, দেশ এখন বিশ্বের অন্যতম দ্রুততম অর্থনীতি এবং সারা বিশ্বের বিকাশের ক্ষেত্রে ভারতের অবদান 16% এরও বেশি।
2: আজ ভারত দুনিয়াকে গ্রোথ মে 16%

0: कंट्रीब्यूट कर रहा है। पिछले 10-12 सालों में अब हमारी इकोनॉमी की साइज दोगुनी हो गई है और आज सारी दुनिया इकोनॉमिक ग्रोथ को लेकर जब चैलेंजेज का सामना कर रही है, उस समय भारत की जीडीपी ग्रोथ अप्रॉक्सिमेटली 7.8% है।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ওই অঞ্চলে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত দুদিনে মার্কিনি যুদ্ধজাহাজের উপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের 5টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে ইরান জর্ডনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তু নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 600টিরও বেশি পণ্যের উপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। গত রাত থেকেই এই শুল্কহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ফেডারেল সরকারের নতুন ডলার ফর ডলার বা সমপরিমাণ মূল্যের পাল্টা শুল্ক নীতির আওতায় কানাডা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে এক বার্তায় কানাডার বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে সেদেশের কোনো পণ্য না কেনার জন্য মার্কিনী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার অর্থনৈতিক নির্ভরতা কমানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা গতকাল তুলে ধরেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দুটি সহ তামিলনাড়ু ও পুদুচেরির মোট 5টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে আগামী 6 অক্টোবর ভোটগ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গেই বলবৎ হবে আদর্শ আচরণবিধি। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর। এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধরমপুর সংরক্ষিত এবং পুদুচেরির থাট্টাঞ্চাভারি বিধানসভা আসন এবং অসমের নওগাঁও লোকসভা আসনের উপনির্বাচনেও একই দিনে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 16 সেপ্টেম্বর। পরের দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। ভোট গণনা করা হবে 9 অক্টোবর। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের খরচ সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্য নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। আজই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। রেজিনগর ছাড়াও তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা কেন্দ্র এবং অসমের একটি লোকসভা কেন্দ্রের জন্য ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ গোয়ায় পোরভোরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করবেন। প্রায় 641 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় সড়ক 66-টির উপর অবস্থিত 5 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই 6 লেনের প্রকল্পটি পানাজি এবং রাজ্যের উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে সহায়ক হবে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ করিডোরটি পর্যটক ও বাণিজ্যিক যানবাহনের চলাচলকে আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বর থেকে এই করিডোরটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তার এই সফরে অ্যাডমিরাল স্বামীনাথন রয়্যাল অস্ট্রেলিয়ার নৌবাহিনীর বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে বৈঠক করার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া তিনি রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করবেন। একই সঙ্গে পেশাদার সামরিক শিক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও তার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। ছত্তিশগড়ে কাঙ্কের আদালত কট্টর মাওবাদী প্রভাকর ও তার স্ত্রী রাজে কাঙ্গে সহ 5 মাওবাদীকে কারাদণ্ড দিয়েছে। প্রভাকর ও তার স্ত্রীর 7 বছর ও অন্য 3 জনের 5 বছর কারাদণ্ড হয়েছে। প্রভাকরের বাহিনী 2015 সালে নিরাপত্তা বাহিনী যখন কোরার অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন তাদের উপর হামলা চালায়। দীর্ঘ 9 বছর পলাতক থাকার পর 2024 সালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। রাজ্যপাল আর এন রবি হাইকোর্টের 1 নম্বর এজলাসে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে বিচারপতি ঘুঘে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তার নিয়োগের অনুমোদন দেয়। উল্লেখ্য, বিচারপতি সুজয় পাল এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড ও ওড়িশায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, পুডুচেরি ও কড়াইকালো বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে দক্ষিণাঞ্চল আজ পূর্বাঞ্চলের বিরুদ্ধে 6 উইকেটে 242 রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করতে চলেছে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অধিনায়ক তিলক ভার্মা 56, চামা মিলিন 2 রানে অপরাজিত আছেন। এর আগে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় 708 রানে। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে 466 রানে এগিয়ে রয়েছে। মার্ক

0: ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা সেমিফাইনালে উঠেছেন। গতরাতে কোয়ার্টার ফাইনালে তিনি ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভাকে 7-6, 3-6, 7-6 সেটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে একাদশ বাছাই আমেরিকার ফ্রান্সিস টিয়াফো স্বদেশীয় অ্যালেক্স মিকেলসনকে 5-7, 3-6, 7-5, 6-3, 7-6 সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসের অন্য ম্যাচে তৃতীয় বাছাই জেসিকা পেগুলা আজ আমেরিকার এম্মা নাভারোর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ অষ্টম বাছাই আমেরিকার বেন শেলটনের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ বারাণসীতে নবম জাতীয় পুষ্টি মাসের সূচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই ব্যবস্থাপনাকে ফিনটেকের অন্যতম সফল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। শ্রীলঙ্কা সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ওই দ্বীপরাষ্ট্রের প্রবাসী ভারতীয় সম্প্রদায় দুদেশের মধ্যে সেতুবন্ধক হিসেবে কাজ করে চলেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, भूपेन्द्र शर्माबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार।

0: आज नेपाली संगीत क्षेत्रका दुई उज्जवल ताराहरू हिरादेवी वाइबा अनि अरुणा लामाको जन्म जयन्ती, यिनै दुई कलाकारलाई हार्दिक श्रद्धाञ्जली अर्पण गर्दै आज यिनीहरूले योगदान स्वरूप दिनुभएको सुमधुर गीतहरू कार्यक्रम स्वरमाधुरीमा सुनायौं। आशा छ यहाँले आनन्द लिनुभयो होला। हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ र अब प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, কষ্ট হয়, সত্যি সত্যিই কষ্ট হয়। আমার ছোট ছোট বন্ধুদের পিঠের মধ্যে এত ভারী ব্যাগ, গলায় জলের বোতল আর মাথায় এক গাদা পরার বোঝা। না, এই সময়টা একদম আমরা মন খারাপ করব না, কারণ আগামী বেশ কিছুটা সময় আমরা থাকব গানে গল্পে কবিতায় তবলার লহরায়। শুরু করছি আমাদের আজকের শিশুমহল। আমার সঙ্গে আজকে রয়েছে আমার কাছে এক ঝাঁক আমার ছোট্ট ছোট্ট বন্ধু।

0: শুভ্রা, আর রেডিওর ওপারের বন্ধুদের জন্য আমার ভালোবাসা থাকলো। আজকে সবার শুরুতে কাকে দেখি? হ্যাঁ, তোমার নাম কি?
1: আমার নাম রাজস্মিতা ঘোষ।
0: রাজস্মিতা, তুমি কোথায় থাকো?
1: আমি এয়ারপোর্ট মোড় বাগডোগরায় থাকি।
0: বাগডোগরায়? কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস নাইনে পড়ি।
0: নাইনে পড়ো? তুমি আজকে আমাদের কি শোনাবে ঠিক করেছো?
1: আজকে আমি আপনাদের ছড়ার গান শোনাবো। ছড়ার গানের নাম হলো আশিফ ঠাকুরের গলায় দোলে এবং ওমা গোমা।
0: আচ্ছা, পরপর দুটো ছড়ার গান শুনবো তাহলে। তাহলে তোমার সঙ্গে আবার পরবর্তীতে কথা বলি। আগে আমার বন্ধুদের জন্য ছড়ার গান তুমি করে শোনাও।
1: ঠিক আছে।

0: আমরা রাজস্মিতার কাছ থেকে পরপর দুটো ছড়ার গান শুনলাম। খুব ভালো লাগলো রাজস্মিতা, তোমার এই শেষের গানটি যেটি সলিল চৌধুরীর কথায় সুরে, সেই গানটি শুনে আমার সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কথা মনে পড়ছে। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। এই কবিতাটি শেষে আছে, হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। খুব ভালো লাগলো রাজস্মিতা তোমার কাছে ছড়ার গান শুনতে পেরে। তবে আমার যে ইচ্ছে করছে আরও কিছু শোনার, তুমি কি শোনাবে?
1: আমি ভজন শোনাব।
0: তুমি কবে থেকে গান শিখছো?
1: আমি UKG থেকে গান শিখছি।
0: তার মানে অনেকটা পথ তুমি এই গানকে সাথে করে চলছো, তাই তো?
1: হ্যাঁ।
0: গান গাইতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা তোমার দুটো ভজনও শুনে নিই।

0: বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিল রাজস্মিতা ঘোষ। এবারে আমার সামনে একজন ছোট্ট বন্ধু, সেই দোতারা নিয়ে তৈরি হয়ে আছে তোমাদের গান শোনাবে দেখে। চলো আগে তার সাথে আমরা একটু পরিচয় করে নিই। তোমার নাম কি?
1: অনুশ্রী পাল।
0: অনুশ্রী, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ফাইভ।
0: কোথায় থাকো?
1: জলপাইগুড়ি।
0: কবে থেকে গান শিখছো?
1: তিন বছর।
0: তুমি দোতারা নিয়ে যখন রয়েছো তার মানে তুমি আমাদের মাটির গান শোনাবে। কি গান শোনাবে আজকে?
1: আজকে ভাওয়াইয়া গান।
0: ভাওয়াইয়া মানে আমাদের উত্তরবঙ্গের মাটির গান নিয়ে রয়েছে।

0: আমরা অনুশ্রীর গান শুনতে শুনতে মনে হলো কোনো এক উদাস দুপুরে চলে যাচ্ছি। অনুশ্রী, খুব ভালো লাগলো তোমার গান শুনে, কিন্তু একটা গান শুনতে মন ভরল না। তোমার কাছে যে আরও গান শোনার লোভ লাগছে, আমাদের আরও গান শোনাতে হবে। গান শোনাবে তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এবারে কি গান শোনাবে?
1: এবারে শোনাবো ভাইয়া গান, চটকা।
0: হ্যাঁ,
1: চটকা
0: চটকা। আচ্ছা আচ্ছা।

0: বাহ,
1: অনুশ্রীর গানের মধ্যে দিয়ে আমরা প্রথমে যেমন মনটা কেমন উদাস হয়ে গেল, তারপরে কিন্তু ওর গানের মধ্যে আমরা অনেকগুলো খাবারের নাম জানতে পারলাম। সেই খাবারের নামগুলো শুনে বেশ লোভ লাগছে, আরও একটা লোভ লাগছে।

0: অনুশ্রী পালের কাছ থেকে ভাওয়াইয়া শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন তবলার বন্ধু, সে তবলা লহরা পরিবেশন করবে। আমরা এবারে তার কাছে চলে যাই। অভিরাজ, তুমি আজকে আমাদের কি বাজিয়ে শোনাবে?
1: আমি আজকে তিন তালের উপর একটি লহরা।
0: আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করো।
1: আচ্ছা।

0: कुरा चाहिँ अलिकति मलाई स्पष्ट भएन कि मैले भन्नु खोजेको के भनेदेखि जस्तै अब म यहाँ यस्तो यो काम गर्छु, सिलाइको काम गर्छु कि हजुर, अनि मलाई चाहिँ यो उच्च रक्तचाप छ है, म यो प्रेसरको दबाई पनि लिने गर्छु हजुर, अनि यो दबाई चाहिँ अब मैले खाँदा खाँदा पनि कोही बेला अलिकति प्रेसर बढेर आउँछ है, त्यो मेरो हजुर त्यो मेरो बसेरै गर्ने काम भएर यस्तो भएको हो कि के कारणले भएको होला हजुर, यो चाहिँ म अलिकति जान्नु चाहेको थिएँ तपाईँको
1: মানে লাইফস্টাইল ডিজিজ ও তপেকো ভুল খানা আর ভুল অভ্যাস, এই দুইটা কারণে এসব প্রবলেম হচ্ছে। তা ভুল খানা জসো কার্বোহাইড্রেট মানে ভাত রুটি আলু চিনি বেশি খাইরা এসব হচ্ছে, তা চিনি লে প্রেসার বড়াউছে, সুগার বড়াউছে, ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল থাইরয়েড সবই বড়ছে, ফ্যাট লিভার হচ্ছে, বেলি ফ্যাট হচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যালজাইমার হচ্ছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ভি হচ্ছে, সবই চিনি লেই হচ্ছে, দাঁতকো প্রবলেম হচ্ছে, গিজাকো প্রবলেম হচ্ছে। হ্যাঁ চিনি খানো হতেন, চিনি, গুলিয়া, গুড়, মধু, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, আইসক্রিম, কেক, প্যাস্ট্রি, লজেন্স, চকলেট, বিস্কিট খানো হতেন, যেমন মনে হ্যাঁ নুন কো চিজ খানো হতেন, নুন কো ভুজিয়া, চাঁচু, পাপড়, চপ, সিঙ্গারা, পেঁয়াজি, পটেটো চিপস, কুরকুরে, নুনকো, নিমকি, বাদাম, বিস্কিট, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আলু দম আচার, টমেটো সস খানো হতেন, নুন বেশি হচ্ছে।
0: অর্ক এটা সানো প্রশ্ন পনি গর্ন মন লাগে মলাই
1: বন্ন
0: মেরো মিছেস কো চাই এস্তো হুদেছ কি অতি হাই প্রেসার ভয়ের চাই দবাই দিনু ভক্ত ডক্টর বাউলে অনি কি দবাই খাঁদা তে ফেরি পুরা লো মা ভয় অনি ফেরি দবাই আইলে ছোড়েকো ছ
1: তপাইকো বুড়ি চিনিকো চিনি গুলিয়া গুড় এসব বিস্কিট বিস্কিট না খাঁচে তো প্রেসার ডাউনই হচ্ছে বুঝে, আর নুন একদম কমতি, এক চিমটি নুন বা নুন না খাঁচে তো আর রামড়ো, আর নুনকো চিজ খাদে না তো রামড়ো, আর ভাত রুটি আর আলু এ আজু পাকেরা 24 ঘন্টা ফ্রিজ মাহালেরা রাখেরা বা 24 ঘন্টা পচি নিকালেরা, ভাত ফিরি তাতায়েরা খানু সবচ, আর আলু ছালা দিয়েরা ছালা রাখে না ফ্রি মানে পাকানো, আর পাকারা ফ্রিজ মে হালনো, ছালা দিয়ে মানে আলু নিকালে না ফিরে আলু ছালা দিয়ে পাকানো, পাকায়রা খানে বেলামে ছালা ফেঁকে রাখানো, আর রুটি আটা পাকায় নিন, আটা তো 24 ঘন্টা ফ্রিজ মে হালে না নিকালে না রুটি পাকায়রা খানো সবচেয়ে, তাই দিয়ে প্রেশার বাড় দেয় 24 ঘন্টা ফ্রিজ মে 24 ঘন্টা রাখ দিন। ফিরে নিকালে পাকার মানে তাতায় খানো সবচেয়ে, তাই দিয়ে প্রেসার সুগার বাড়ে না, প্রেসার সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, ওয়েট বাড়ে না, ওজন বাড়ে না, প্রেসার ডাউন হচ্ছে, আর বাদ মে তো এসো করছে তো ডেইলি এসো করছে তো প্রেসার মানে প্রেসার হারাউছে, তবে দবাই ভি ছাড়নু সকছে, ওকে এসো এসো মা এসো চাই না যে দবাই আজু চালু করে তো লাইফ টাইম চলছে, এসো চাই না, প্রেসার কো দবাই ভি লাইফ টাইম হতে না, সুগার কো দবাই ভি লাইফ টাইম হতে না, আগার ঠিকঠাক অভ্যাস শুনছে, ঠিকঠাক খানা হুনছে তো নো প্রবলেম, মানে খানু বন্ধ আগাড়ি পানি খানু, খাই সাকার পানি খানু হতে না, খাই সাকারে পানি খাঁচে তো প্রেশার বাড়ছে, সুগার বাড়ছে বুঝে, খানু বন্ধ আগাড়ি পানি খাঁচে তো প্রেশার সুগার সব ডাউনই হচ্ছে, বেলকা লাস্ট মিল 5 বাজে ভিতরে খাঁচে, ঘাম হড়ানো কো আগে খাঁচে তো রামড়ো, তব তো প্রেশার বাড়ে না, যতই ঢিলো খাঁচে প্রেশার বাড়ছে, আর 9 বাজে ভিতরে সুচ্ছে তো প্রেশার ডাউনই হচ্ছে, যতই ঢিলো সুচ্ছে তো প্রেশার হাই হচ্ছে, এই এস এ ফলো করনু পড়ছে
0: বুঝলাম,
1: আর এক্সারসাইজ, যোগা করতে হবে, যোগা যোগা ओके।

0: कॉरिडोर्स हैं, उन कॉरिडोर्स की फोर लाइनिंग का काम चल रहा है। तो करीब करीब 2000 किलोमीटर ऐसे हैं जो ऑलरेडी फोर लाइनिंग हो चुके हैं।
1: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
0: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा। और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है। और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
1: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দেশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে তিনটি বেলি ব্রিজের উদ্বোধন করেছেন। তাঁর দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন দিল্লিতে নির্ধারিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে মুম্বাইতে শুরু হয়েছে ব্রিক্স দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের চূড়ান্ত বৈঠক। ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি এবং আর্থিক কৌশলগত নানা বিষয়ে আলোচনার লক্ষ্যে গত মাসে রাজস্থানের জয়পুরে অর্থমন্ত্রী এবং গভর্নর পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল।
2: जो आम लोगों के जीवन को बेहतर बनाने का प्रयास रहा है, एक बहुत बड़ा योगदान नेतृत्वकर्ता के रूप में उन्होंने दिया है। उनका सफर एक साधारण कार्यकर्ता के रूप में जो प्रारंभ हुआ और आज देश के प्रधान सेवक के रूप में जो उन्होंने काम को आगे बढ़ाया, ये केवल उनके स्पष्ट विजन, उनके दृढ़ संकल्प, सामाजिक जीवन में लगातार गुणात्मक कैसे परिवर्तन आए, कैसे उनके जीवन में बदलाव आए, इसका प्रयास उन्होंने किया।
1: কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি রবীন্দ্র বিঠল রাও খোকে। হাইকোর্টের 1 নম্বর কক্ষে সকাল 10টায় রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। প্রবীণতম বিচারপতি তপব্রত চক্রবর্তী সহ অন্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি পাঠ্য কাঠামো প্রস্তুত করেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। গুজরাট বিধানসভার 3 দিনব্যাপী বর্ষাকালীন অধিবেশন আজ গান্ধীনগরে শুরু হয়েছে। এই অধিবেশনে রাজ্য সরকার সহজে ব্যবসা করা, জিএসটি সংশোধন, উচ্চ মাধ্যমিক শিক্ষা, ভূমি রাজস্ব, গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ এবং ভাড়া সংক্রান্ত আইন সংশোধন সম্পর্কিত মোট 7টি গুরুত্বপূর্ণ বিল পেশ এবং আলোচনার জন্য নির্ধারণ করেছে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে 9ম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই 9ম জাতীয় পুষ্টি মাসের মাধ্যমে সরকার সুস্থ ক্ষমতায়িত ভারত গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
3: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है। हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित

0: दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है, हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनवाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन, ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
1: অর্থ তছরুপ মামলার অঙ্গ হিসেবে এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডি আজ কর্ণাটকের 18টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে। রাজ্য সরকারের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলি এবং তার কন্যা লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা জারকিহোলির বাসভবনেও আজ তল্লাশি চালানো হয়। চীনের সাংহাইতে 48তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ভারত এই প্রথম 11টি নতুন বিভাগে অংশ নেবে। প্রায় 70 জন প্রতিযোগী নিয়ে গঠিত টিম স্কিল ইন্ডিয়া মোট 64টি দক্ষতার মধ্যে 63টিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজিত হবে। নেপালে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,365। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 5,326 জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদের মধ্যে 589 জন বিদেশি নাগরিক। পারস্য উপসাগরে মার্কিন হামলা জবাবে 2টি মার্কিন জাহাজ ও 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের তরফ এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল পারস্য উপসাগরে ইরানের 5টি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলা জবাবে তাদের এই পাল্টা পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সেনার উস্কানিতে হরমুজ প্রণালীর নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার চেষ্টা করেছিল আরও 10টি জাহাজ, তাদের লক্ষ্য করেও চলে হামলা। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের নাম্বার 1 শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিক্সড দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।